0: বুদ্ধু, নোয়াকার জিতিবার মৌকা? ওয়াও, বাপানকু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেইলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
2: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেইলস র ভুল ইউজ করি পারন্তি।
0: ও
1: তু বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাইতিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে।
2: আরবিআই কহে স্মার্ট বনো কুল রহ।

কথাচিত্র গুমরাহা, গাইছন্তি তলত অজিচ এবং কবিতা কৃষ্ণমূর্তি, আনন্দ বক্সিংক গীত রচনা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথাচিত্র দ জেন্টেলম্যান, গাইছন্তি বিনোদ রাঠোর এবং সাধনা সরগম, গীত রচনা করিছন্তি রাহত ইন্দুরী, সঙ্গীত অন্ন মল্লিক।

0: 11টি ভারতীয় ভাষাকু শাস্ত্রীয় মান্যতা প্রদান করা যাইছি। সরকারক এই আভিমুখ্য উভয় ঐতিহ্য বিকাশ কিপরি পরস্পর সহিত জড়িত তা দর্শাউছি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসন্তাকালি নাগপুরর অম্বাঝরিস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেড গোলাবারুদ কারখানাঠারে 10,000 টন বিশিষ্ট এক আলুমিনিয়ম এক্সট্রুজন প্রেসর ভিত্তিপ্রস্তর স্থাপন করিবে। প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে এই প্রেস এক প্রমুখ জাতীয় সম্পত্তি হব। এই প্রেস প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রর আবশ্যকতা পূরণ করিবা পাই বৃহত উচ্চশক্তি সম্পন্ন এবং সঠিক আলুমিনিয়াম মিশ্রিত এক্সট্রুজন উৎপাদন করিবারে দেশের সামর্থ্যকে মজবুত করিব। এই প্রকল্প গুরুত্বপূর্ণ আলুমিনিয়াম উপকরণের আমদানি উপরে দেশের নির্ভরশীলতা হ্রাস করিবারে সাহায্য করিব। আত্মনির্ভর ভারত অভিযান অধীনরে এহা স্বদেশী উৎপাদনকে উৎসাহিত করিব বলে মন্ত্রণালয় পক্ষরু কুহাযাইছে। চেন্নাইরু চমড়া সামগ্রী ও মোটর উপকরণ ধরি এক মালবাহী বিমান প্রথম থর পাই নোয়েডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করিথিবা কেন্দ্র বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু সূচনা দেইছন্তি। সামাজিক গণমাধ্যমে মন্ত্রী কহিছন্তি চেন্নাই বিমানবন্দরু মেড ইন ভারতর মোবাইল ফোন মোটর যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ পঠাযাইছি। এহা স্থানীয় শিল্পকে প্রোৎসাহিত করিবা সহিত যোগাণ শৃঙ্খলকে দৃঢ় করিব বলে মন্ত্রী কহিছন্তি। সূচনাযোগ্য নোয়েডা আন্তর্জাতিক বিমানবন্দর দুই দিন পূর্বে প্রথম থর পাই ব্যবসায়িক কার্য আরম্ভ করেছে। জাতিসংঘর খাদ্য এজেন্সি পক্ষর জলবায়ু সংকট দেশ দেশ মধ্যে বিবাদ ও অর্থাভাব হেতু আসন্তা মাসরে বিশ্বর 13টি স্থানরে ক্ষুদা বৃদ্ধি পাইব বলে কুহাযাইছে। বিশ্ব খাদ্য এবং কৃষি সংগঠন ও বিশ্ব খাদ্য কার্যক্রমর মিলিত রিপোর্টরে এবে বিশ্বর প্রায় 266 নিহত লোক খাদ্য অভাবর সম্মুখীন হেউতিবা কুহাযাইছে। রিপোর্টরে সুদামন দক্ষিণ সুদান ইয়েমেন এবং পালেস্তাইনরে ক্ষুদাভাব সবুঠারু অধিক হইতিবা বেলে নাইজেরিয়া এবং সোমালিয়া মধ্য এই তালিকারে সামিল হইছে। অন্যপক্ষে 2022 মসিয়াঠারু খাদ্য সহায়তা পাই 60% অর্থ হ্রাস পাইথিবা রিপোর্টরে দর্শাযাইছে। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡଠାରେ ଅନୁଷ୍ଠିତ ଏଫ୍ଆଇଏଚ୍ ମହିଳା ନେସନ୍ସ କପ୍ରେ ଭାରତ ଆଜି ଉରୁଗୁଏକୁ 3-2 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ଏହା ସହ ଭାରତ କ୍ରମାଗତ ତୃତୀୟ ବିଜୟ ହାସଲ କରି ପୁଲ୍ ଏ ର ଶୀର୍ଷସ୍ଥାନ ଅଧିକାର କରିବା ସହିତ ସେମିଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟକୁ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ସେମିଫାଇନାଲ୍ରେ ଭାରତୀୟ ଦଳ ଆସନ୍ତା 20 ତାରିଖରେ ହେବାକୁ ଥିବା ଚିଲି ଓ କୋରିଆ ମଧ୍ୟରେ ବିଜେତାଙ୍କୁ ଭେଟିବ। 2026 ଫିଫା ବିଶ୍ୱକପ୍ରେ ଇଂଲଣ୍ଡ 4-2 ଗୋଲ୍ରେ କ୍ରୋଏସିଆକୁ ପରାସ୍ତ କରି ଗ୍ରୁପ୍ ଏଲ୍ ଅଭିଯାନ ଆରମ୍ଭ କରିଛି। ଆମେରିକାର ଆର୍ଲିଙ୍ଗଟନ୍ର ଡଲା ଷ୍ଟାଡିୟମ୍ରେ ଏହି ମ୍ୟାଚ୍ ଖେଳାଯାଇଥିଲା। ଗତକାଲି ପର୍ତ୍ତୁଗାଲ ଓ ଡିଆର୍ କଙ୍ଗୋ ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ଅନ୍ୟ ଏକ ମ୍ୟାଚ୍ 1-1ରେ ଅମୀମାଂସିତ ହୋଇଥିଲା। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ପ୍ରକୃତିର ଉପାଦାନଗୁଡ଼ିକର ସୁରକ୍ଷାକୁ ଜୀବନର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଂଶ ଭାବେ ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟ ବିବେଚନା କରନ୍ତି କହିଲେ ରାଷ୍ଟ୍ରପତି। ଆସନ୍ତାକାଲି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଓଡ଼ିଶା ଗସ୍ତ। ଚଳିତ ଆର୍ଥିକ ବର୍ଷରେ 26,000 କିଲୋମିଟରରୁ ଅଧିକ ଗ୍ରାମୀଣ ରାସ୍ତା ନିର୍ମାଣ କରିବେ ସରକାର। ହିମାଚଳ ପ୍ରଦେଶର ଚମ୍ବା ଜିଲ୍ଲାରେ ସଡ଼କ ଦୁର୍ଘଟଣାରେ 7 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ। ଆମେରିକା ଓ ଇରାନ ମଧ୍ୟରେ କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଛି ବୁଝାମଣାପତ୍ର ଏବଂ ଏଫ୍ଆଇଏଚ୍ ମହିଳା ନେସନ୍ସ କପ୍ ହକି ପ୍ରତିଯୋଗିତାରେ ଉରୁଗୁଏକୁ 3-2 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କଲା ଭାରତ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi holding series of high-level meetings with leading French business leaders in Paris today, also to attend VivaTech summit this evening. Center to construct over 26,000 kilometers of rural roads with allocation of more than 18,900 crore rupees in financial year 2026-27. Calcutta High Court refuses to stay West Bengal Speaker's decision to appoint Ritabrata Banerjee as Leader of Opposition. Memorandum of Understanding between the United States and Iran comes into effect, opens 60-day window for peace negotiations. And in hockey, India beat Uruguay 3-2, advances to semi-finals in FIH Women's Nations Cup in New Zealand. Prime Minister Narendra Modi is holding a series of high-level meetings with leading French business leaders in Paris as part of efforts to deepen India-France economic and industrial cooperation, Prime Minister Modi will attend the VivaTech 2026 alongside French President Emmanuel Macron in the evening. He will lead a series of high-level engagements